কেন যে আছিসে ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পড়ে মিছে তুই একা একা কেন যে আছিসে ঘরে নবীজির ভরসা রেখে।